0: from humble beginnings to the top.
1: I was lucky growing up with nothing.
0: Creative director Ha Do from Vietnam. Discipline, creativity, and international success in film and fashion. Made in Germany. Next.
2: When I heard the verdict, what I felt was deep sorrow for the state of the judiciary and the judges in my country.
3: A voice from prison. The Turkish human rights activist Osman Kavala has been in solitary confinement for over a year. Charged with an attempted coup, he was sentenced to life behind bars. Osman Kavala.
0: In 45 minutes.
4: কিলিয়া বলন থেকে আর এই পন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে আর কি দুইবার ধরা খাইছি তিন ক্যামেরা বেলা এটা সফল হইছে
0: Currently, more than 100 million people worldwide are fleeing, more than ever before.
4: পরে খাইছি কিছুদিন খাওয়ার পর তো একটা লোক আবার এই ব্যবসাটা ধরাই দিল যেন এনে এসে ব্যবসা করেন কাজ করলে পরে ভালো হবে এই জিনিসটা রাইন্দে বেসেন তিন বছর ধরে হারিয়ে বেসতেছি
0: Find out about Bailey's story. Info Migrants. Reliable news for migrants, wherever they may be.